0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: আদি আল্লাহকে মাউগাইয়াই, আদি ফিরে হেনু নাই আংহেনু নাই, কুড়াকুদিনে তেরেন নিকামে তুগেম বা মিহু সালামে কুরমগে মৌগা তিয়ে ব্যা মিহু হঙ্গুরাম নকুরাম বি কি বিগেন হিয়ে এউরেনি মিফাদেন দোয়া খুরা মিহু নে আলামেঙ্গে বেরি রসকালাক এ রসুগ আহুল বেরিং আনিয়া বেরু বেগেম বা মিরসুং আলামেন নেরুবা ফান দেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুং ওয়াগ বেরিয়কু আলামেন লব্বা ফান দেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুং নসরু বেরিয়কু আলামেন লব্বা ফান দেব
1: দিবেহি এফ এম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস

0: দিবেহি এফএম, দিবেহি নায়ক।
1: নদীহে একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: বেঞ্জো

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরেত্ত
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি
2: ইস

0: এ মারি, একাল সুজি বাদল করলা ফিয়ে।
1: এহেন তা আসলুয়েস হাদ দেরে দো আলে একম হাদ লোপি নে দে মি উঙ্গুলুনি
2: সাব হে মারি হ্যাঁ তো এপনি ডক্টর বাই বাদল করিবা হাকে
3: মেলেরিয়া গিত বার লিফাবা ডক্টর বাই কোড এত বদকুম গিন আননন দয়লেবে বেনো কোলেকুম বেনো সাইজে ওয়াসমিরওয়ান একমকু কোইন্নি মানিত কল
4: এ ইব্বে কিতে তিকুরনি তি ফোন বাব বলা
5: এ মি ফেমবেল দক্কা দিন হেগে তে এমডব্লিউএস সি ফেমবেল দক্কা দে মাগু তিম মিহক তিন হাজার রুপি আদি উমরা দতর লিম গ ফুরসত হলো আলা ফিন
4: এহেনতা কিহনে কো মি হাদম ভি
5: মা বড় গতে হাদানক মেনে এমডব্লিউএস সি গে এপন নোনি ই পোর্টালম ফেমবেল দক্কা দম বি মি গ্রোথ লাভালানি এরো অনিকা অনলাইন কমম কে ফাসে হ
4: এহেন বি মাবিস আবাহং এপালাফা বি দক্কা লানি মি আদি কুরিম বিল সতি নুদেকি হামা নসিব লাভাল ফানে তা দো
5: হা হুরি হা বিল দক্কা লা হাদাস করম উঙ্গে আদি প্রমোশন লাভালানি
6: MWSC ge umra daturu adi 3000 rupaya ge faisa ge inam libe me promotion kuriya dani march 1 ka confession me ittiri hu geniyala ituru maulumat ekes sume fahaka gulalum libe ne
0: e mari ekkal suzi badal kolla fi
1: ehin ta asluis haada dere do ale ekam haada lobi ne de mi unguluni
2: saab he mari হ্যাঁ তো এপনি ডক্টর বাই বদল করিবা হাকে
3: মেলেরিয়া গিত বার লিফাবা ডক্টর বাই কোড এত বদকুম গিন অননন দয়লেবে বেনো কোলেকুম বেনো সাইজে ওয়াসমিরওয়ান একমকু কোইন্নি মানিত কল
7: নমোদি হে কেমেগাহার্টস দিবেহি এফএম

0: স্পোর্টস বিট, স্পোর্টস বিট।
1: নদীহেকে মেঘহাটস দিবে হেফেমু মিগাডিগা কুরিয়া মিগেন্দানি স্পোর্টস বিট মেদগে শোয়া একুগা কুরিয়া মিদানি সামা স্পোর্টস বিট মি শোগা মিগেনিস্তেনি মুনিফুই ফিলমগে তেরেং কুলিভারগে দায়রা ঘরকাতের বাফরাতওগে দায়রাগে ওয়াহাগতা মেদগে প্রোগ্রামগে মেহমানকি কৌমি আংহেম ফুটবল টিমগে কুলুন তেরিয়া সিউনা দেম মিয় বেকি এহুন তেরিংগে সওয়াল মি বে মি ব্যাগা মি একি গুয়েগগতুং এহুন তেরিংগে ফরাতু নিপফাওয়া সওয়ালতা মি ব্যাগা মি গেনিস্তেনি দেম ফাস সওয়ালে মিয়তি রেডিতা
2: আদ
3: এহুন তেরিংগে সওয়াল
1: এমএ ফুরতম সওয়াল ইংগে ekkulege hedume muli umura laanje hijje nama laani konkulege hedume heye
2: kalo
1: emme favorite kulay
2: no kulay kalo kulay full kala fadeng gomme skala design
1: buruga
2: ves hama designer rite
1: kalo kulage designen huri he devana suwal inge emme handanu fohelan dati lave ka mihatanan adwe hi lave ki koba heye
2: foheli tipa meera ge meera kiyala fein
1: মিরাগে ভার্জন
2: ইয়া
1: এহেম মিমা আ তিমনে সওয়াল আমি দানি ইংগে ফিল্মে কুলেল লিবিজে নামা কোন কহলা ক্যারেক্টার এ কুলেম বেনু মানি
2: বাতল
1: উনানে তাবার রুডি গাদা মি হুঙ্গে বেনু নি বরা একলা মজা মি হুঙ্গে বা একহলা গতক ভেজিয়া কোন কহলা ক্যারেক্টার এ
2: মজা
1: ভাই ফিল্ম কুলে হিবে তে বিসরকে একটু কুরা হিবে তা
2: দে মিউলে দায়রা গলে তিও দেন হা বডকং একম কেকম বরা ফিল্ম বালা
1: ফিল্ম বালা এমএ ফাহুম বেলি কোন ফিল্ম
2: তামল এচ
1: কামুদে কাকু এমএ কামুদানি মি ফিল্ম স্টার তেরে
2: এমি হার এমএ কামুদানি শাহরুখ
1: দেন ওয়ারা গিনা বাইকে ফেভারিট শাহু কিদা দেন আংহি
2: আংহিং গেন আলিয়া বড়
1: দেন ফাহুকে ফিল্ম তত্ত বড় কামুদানি নোনিয়া মেদু তেরে গত নোনি কুরিগে ফিল্ম তত্ত বড় কামুদানি এমএ ফাহুকে ফিল্ম তত্ত
2: ফাহুকে সুরে রীতিচি দেন এক বড় ইনকাম বালানি মেদু তেরেগে
1: কোন গাল অ্যাকশন তনুনি রোমান্টিক ফিল্ম তা
2: অ্যাকশন রোমান্টিক
1: ওকে এহেম ভি মমিয়তি হাতরওয়ানে সওয়াল গমিয়তি হাদিয়ায় কং এমে বেনু মনি কোন এচে হেয়ো
2: বুট
1: বড় কুলে তি দা তে বুট মিয়ারে বুরি
2: মিয়ারে বা তিনে
1: আদিবে সম বুট দেন কুরিয়বে সম বুট বুট কিতে মে বরকাল দি মুনে সম দ মাদুবে ফমি ওন্নে মিয়তি এমে ফাহু সওয়াল এমএ বেন ওয়া সুপার পাওয়ার কি কো পা হেয়ে
2: মাইন্ড রিড
1: কাওকে মাইন্ড এবার রিড কোলানি
2: কোচে
1: ওকে ওরা পুরি মানে কাসিগা লাভে কদমা মিফার কোন লাভেন ওতি
2: রাফিত রামে জাগে লাভে রাঙালো
1: লাভে ফহ বদল কোলানা